করলাম। ওলে তাঙ্গান তাঙ্গান হালোবা ইয়াং তাক পর্নাহ উসাই। লিহাতলা সেজারা ইয়াং কিনি মেনাঙ্গিস দি পেনজুরু, মেলিহাত সিকিতন মোডার্ন মেনজুয়াল কুঞ্চি কোটা। Integriti hancur menjadi debu yang terbang menderu hanya kerana pangkat dan silau kilauan permen.